মালহোত্রা, জয়বীর সিং ঠাকুর, অমনদীপ অনিল, কালকা সিং, শুভচন্দ্র বাজাজ, বিট্টা বাজাজ, বিট্টু বাজাজ হচ্ছে, বিট্টা বাজাজ ছপে ডি পর সাহিলা লিখা ভি কার্যক্রম জি বচ্চো কো লাগে। ফাজিলকা রোড, মলোট পঞ্জাব, শু কুলবন্ত গিল, যশবন্ত গিল, রমনদীপ গিল, বলজিত গিল, দিশা মোল্লা, শুন জগতার জগা গোবি সন্দেশ আপনার তাই পুগতো হয়ে সা। ও দেখো সা আগলো সন্দেশ আপনার তাই পুগতো হয়ে আপনা এ বি নিয়মিত শ্রোতা রাজস্থান শু সতীশ শ্রীবাস্তব, শ্রীমতী প্রেমলতা শ্রীবাস্তব, হিমানি হর্ষিতা, হের অভিষেক শ্রীবাস্তব লিখে সা কে গোরবন্ত কার্যক্রম মানে ঘন চোখ লাগে, গীত ভজন জিখাবে চোখ লাগে, এর কই বি গীত মায় মারো কাগজিও সামিল করিও, বিলকুল সা দেখো তারো কাগজ জিগাবো সামিল হোগো সা, এথে ই জিগাবে কার্যক্রম শুনতারো, কার্যক্রম জিগাবে বিঙ্গি সমীক্ষা জিগাবে মার তাই পুক্তি করতারো। ও দেখো সা আগলো জিকো কাগজিও আপনার তাই পুক্ত হইবে বো সা পুগিও আপনার তাই রঘুনাথপুর আসু, লালগিরি গোস্বামী, হেমলতা, হিনা, হর্ষিত, এর খুশি গোস্বামী কবি কই বি জিগো গীত জিগো মানে শোনা দিও, বিলকুল সা কার্যক্রম থেকে শুনো, এর সগলাঙ্গি পছন্দ কী গীত আপনার চালে, কই বার কে কই বেলিডে গীত পছন্দ সামিল হোজে।